ও বেশ রুরু বেনে ওটো কাটিনি রু বুডো ও তো ও কাটুমি রু বুডো নু বনা কা ও বাইলু তাকল নির কাটু বুডু তো ও পোতের বাল্লাল ও মাজাল তাকল নির কাটু বুডু তো ও কেলু চাকেলো বাতু তু দুরু নে ও করিয়ের গেদানা উঞ্জানে কে নোডো ও পাঞ্জিলু নানা নে বুরু তু বলালে।